0: এই মাটিতে জীবন, এই মাটিতে জ নি বলনা, ইসকো জ বলনা, এই মাটিতে জীবন সবি, জীবন জি কাছে জ কে নিচে বিন্দি লগা লেনা হ্যাঁ, তো জীবন সবি আকি আকি দোবার আকি আকি আকি মোসিলো। अब पहला अंतर आएगा इसके बाद, दूर आकाहार, ये जो ना आका आकाश श को बोलते हैं वहां ख की तरह से, तो आका ये ख और ह के बीच में आका खार भी नहीं आकाहार भी नहीं आकाहार आकाहार लिखो, दूर आकाहार রহন কিয়নু লাগে লাগে খাগর তলির খাগর খাগর খ নি বলনা খ খাগর তলির খাগর মতলব সমুদ্র কে তল মে, তো খাগর তোলির মানিক কিয়ো মানিক কিয়ো নু মানিক কিয়ো নু লাগে লাগে
1: লাগে লাগে
0: ইসকে আ গয়া আহা আহা फिर मातिर बुकुत हाँ मातिर बुकुत मोनोर मालोती बुटोलो मोनोर মালতী বুটলো। ইসকে বাদ ফির ওই আ যায়গা এই মাটি রে মরো মতে, ফির দূসরা অন্তরা হ্যা মনোর করোনি রে হুরর হুরর পাপরি রে
1: পাপরি রে
0: পাপরি রে আজি
1: আজি
0: ইতনা হো গয়া না
1: জি হ্যাঁ।
0: আগে হুকুমার
1: হুকুমার
0: থাপো
1: থাপো
0: না হুজুয়া হুকুমার থাপো না হু জুয়া আগে লিখা হয় না হুন্দর হুদিনর হুদিনর নি খনি খ হুদিনর নতুন দৃষ্টি ইয়ে ট কো জরা ত জেসা বোলনা সফট করকে দৃষ্টি দৃষ্টি শনি সাই বোলনা দৃষ্টি দৃষ্টি কোনো
1: কোনো
0: না হুয়া
1: না হুয়া
0: আগে না আচ্ছা ঠিক আছে গানা শিখানা শুরু করতে হ্যাঁ স্বর দিয়ে যা

যুববাণীর আসরে আমার সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। আসরের প্রথমে জলযান যাত্রা সংক্রান্ত কিছু বিবরণ। এমভি নর্থ প্যাসেজ আগামীকাল সকাল 6টা নাগাদ স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে শ্রীবিজয়পুরম থেকে প্রস্থান করবে। জলযানটি ওই একই দিনে দুপুর 12টা নাগাদ রঙ্গত থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমভি কামোটা আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি ওই একই দিনে শহীদ দ্বীপ থেকে 8:30 শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে প্রস্থান করবে। এমভি পাম্বুকা আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে স্বরাজ দ্বীপের উদ্দেশ্যে গমন করবে। জলযানটি ওই একই দিনে সকাল 8:45 স্বরাজ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। শেষ হলো জলযান যাত্রা সংক্রান্ত বিবরণ।

0: এবারে শুনবেন ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন দিবস উপলক্ষে ডেপুটি ডাইরেক্টর হেলথ ডক্টর অভিজিৎ রয়ের সঙ্গে একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের সহযোগী অনামিকা।
1: স্যার, সব থেকে প্রথমে আপনাকে আমাদের অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি।
2: ধন্যবাদ
1: স্যার, আজ ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে, তো আমি আপনার থেকে প্রথমে জানতে চাইব যে ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডেটা আসলে কি বা এটা কেন পালন করা হয়।
2: দেখুন, যেমন আমরা ডিসেম্বরে ওয়ার্ল্ড এইডস ডে পালন করি, সেটা বেসিক্যালি আমাদের এখানে যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য, লোকেদের জাগ্রত করার জন্য এটা করা হয়। আজ থেকে 22-23 বছর আগে থেকে আগে আমরা শুরু করেছি ভ্যাকসিন রিসার্চ, এইচআইভির উপরে ভ্যাকসিন রিসার্চ শুরু হয়েছে। কারণ দেখা গেছে অনেক ক্ষেত্রে আমরা ভ্যাকসিনের ট্রিটমেন্ট অনেক আগে বেরিয়ে গেছি, কিন্তু এখনও সঠিক ট্রিটমেন্ট পাওয়া যায়নি। তো সেই জন্য ভ্যাকসিনটাকে বানানো খুব জরুরি। এটা আগজ হয়েছিল 1998 সালে, যখন বিল ক্লিনটন মর্গান ইউনিভার্সিটিতে ভাষণ দিয়েছেন যে আমরা যদি এইচআইভি থেকে মুক্তি চাই তাহলে আমাদের ভ্যাকসিন তৈরি করতে হবে।
1: আচ্ছা,
2: আর তখন থেকে জিনিসটা চলছিল। আর 2003-এ প্রথম ভ্যাকসিন ট্রায়াল হয়েছিল আফ্রিকাতে।
1: আচ্ছা,
2: সেভাবে 2007, 2009, 2013, 2011, 2016, 2023 এইভাবে একটা ভ্যাকসিন ট্রায়াল চলে যাচ্ছে।
1: আচ্ছা,
2: আর ভ্যাকসিন ট্রায়ালটা খুব আগে তাড়াতাড়ি বাড়ছে, তাতে কি হচ্ছে, হয়তো আমাদের উইদিন নেক্সট 10 ইয়ার্স বলতে পারেন, 10 বলতে 2023 থেকে হয়তো 7 বছর আরও, যে 2023-এর কথা বলি আমরা, না 10-10 বছর, তাহলে আরও 7 বছর বাকি আছে। টার্গেট আছে অলমোস্ট 2030 পর্যন্ত এর ভ্যাকসিনকে তৈরি করা।
1: আচ্ছা,
2: তাহলে পৃথিবীতে যত লোক মারা যাচ্ছে, 3 কোটি 80 লাখের বেশি লোক এখনও মানে ইনফেক্টেড আছে, এদের বাঁচানো,

0: কমে যাবে তখন।
1: হ্যাঁ, তা এদের এদের তো বাঁচানো বলতে এদের তো ট্রিটমেন্ট চলে, এদের যারা হয়নি তাদের বাঁচাতে হবে,
0: হুম,
1: সে একটা মেনসিক টার্গেট রয়েছে, সেই জন্য এই দিনটা পালন করা হয়।
0: আচ্ছা স্যার, একটা আছে এইডস আর আছে আপনার এইচআইভি, তো অনেকেই কিন্তু এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলে, তো এর পার্থক্যটা কোথায়?
1: যদি আমাকে এভাবে বলে না যে যে
0: হুম
1: এটস এ অ্যালিল বলা হয়, যে
0: হুম
1: মানে একটা কয়েনের দুটো টার্ম,
0: হুম
1: কিন্তু দুটো দুটোকে কমপ্লিমেন্ট করে। এইচআইভি হচ্ছে ভাইরাসের নাম,
0: হুম
1: ভাইরাস যখন ভাইরাস যখন শরীরে আসে
0: হুম
1: ওটাকে বলে এইচআইভি ভাইরাস, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস।
0: হুম
1: এই ভাইরাসটা শরীরে আসার পরে আমাদের কিছু ক্ষয়ক্ষতি হয়,
0: আচ্ছা
1: শরীরকে প্রভাবিত করে, তখন আপনার জ্বর হয়ে ঠিক হয়ে গেল, 2-3 বছর কিছু হয় না, সিমটম হয় না, 2-3 বছর পরে কী হয় বা তার আগে বা তারপরে, ডিপেন্ড অন কি আপনার বডিতে ইমিউনিটি কেমন।
0: হুম
1: তো তারপরে কী হয় কি, এটা আস্তে আস্তে আপনার শরীরে ঘর করে যায় আর শরীরকে একদম খারাপ করতে থাকে। তখন কী
0: আচ্ছা
1: হয়, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেখা দেয়।
0: হুম
1: যখন রোগ ব্যাধি দেখা, যখন ভাইরাসটা শরীরে ঢুকে থাকে বলে এইচআইভি ইনফেকশন,
0: আচ্ছা
1: আর যখন রোগ ব্যাধি দেখা শুরু হয় 2-3 বছর পরে সেটাকে বলবো এইডস,
0: আচ্ছা
1: অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম।
0: হুম
1: তো এইডসটা হচ্ছে অসুখ আর
0: হুম
1: এইচআইভিটা হয়েছে

0: কী হয় কি, এটা আস্তে আস্তে আপনার শরীরে ঘর করে যায় আর শরীরকে একদম খারাপ করতে থাকে। তখন কী
1: আচ্ছা,
0: হয়, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেখা দেয়। যখন রোগ ব্যাধি দেখা, যখন ভাইরাসটা শরীরে ঢুকে থাকে বলে এইচআইভি ইনফেকশন,
1: আচ্ছা
0: আর যখন রোগ ব্যাধি দেখা শুরু হয় 2-3 বছর পরে সেটাকে বলবো এইডস,
1: আচ্ছা
0: অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম।
1: হুম
0: তো এইডসটা হচ্ছে অসুখ আর
1: হুম
0: এইচআইভিটা হচ্ছে একটা ভাইরাস ইনফেকশন।
1: আচ্ছা স্যার, এত তো ভ্যাকসিন তৈরি করা হচ্ছে,
0: হুম,
1: তো এটার ভ্যাকসিন এখনো তৈরি করা যায়নি কেন?
0: ভাইরাসকে যদি আমরা নিতে যাই,
1: হুম
0: ভাইরাসটা হয়েছে ইট ইজ এ বর্ডার লাইন বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং। ভাইরাস
1: হুম
0: কখন নিজের যে ক্যারেক্টারিস্টিক যেটা আছে প্রভৃতি কবে চেঞ্জ করবে কেউ বলতে পারে না।
1: হুম
0: যেমন আপনি কোভিড দেখেছেন, সাডেনলি নতুন একটা
1: হুম
0: ভাইরাস এসে গেলো কোভিড, তো এটা সাডেন জিনিস চেঞ্জ হয়। ঠিক এইচআইভি ভাইরাসটির প্রবলেমটা আছে। সব থেকে বড় প্রবলেম হচ্ছে র্যাপিড মিউটেশন। র্যাপিড মিউটেশন এইচআইভি ভাইরাসের ভিতরে একটা সবসময় চেঞ্জ হতে থাকে।
1: হুম
0: তো আমি যদি প্রপার্টিটা নিয়ে যদি ভ্যাকসিনটাকে বানানো হয় কোথায়ও,
1: হুম
0: হয়তো নেক্সট ইয়ার ভাইরাসে হালকা চেঞ্জ হয়ে গেছে, সেই ভ্যাকসিনটা কাজ করবে না ঠিক করে,
1: আচ্ছা
0: এটা হতে পারে। প্রতিটি মহাদ্বীপে যে ভাইরাসটা পাওয়া যাচ্ছে ওটা
1: হুম
0: ডিফারেন্স টাইপ হয়ে যাচ্ছে। ওখানের যে আবহাওয়া, হিউম্যান ইমিউনিটি,
1: হুম
0: এর উপর ডিপেন্ড করে ওটা কি আলাদা একটু প্রপার্টি নিয়ে নিচ্ছে। তো এক জায়গার ভ্যাকসিন অন্য জায়গায় কাজ না হতে পারে, এই
1: আচ্ছা
0: একটা প্রবলেম আছে। তো মিউটেশন খুব তাড়াতাড়ি হচ্ছে।
1: হুম হুম
0: আরেকটা আছে, এই ভাইরাসটা কী করে, ডাইরেক্টলি এসে তো ইমিউন ইমিউনিটিকে ধরে রাখে। তো ধরে রাখাতে কী হয়, এটাকে তাহলে সিস্টেম ফাইট
1: হুম
0: করতে পারে না। যখন আমরা ভ্যাকসিন দিই, ভ্যাকসিনটা কী করে, আমাদের ইমিউন মেকানিজমকে অ্যাক্টিভেট করে। তো অলরেডি ইমিউন মেকানিজমকে ভাইরাসটা ধরে রেখেছে,
1: আচ্ছা
0: তো সেটা অ্যাক্টিভেট করতে পারবে না আর, তাহলে ভ্যাকসিনটা কাজ করছে না।
1: হ্যাঁ হ্যাঁ
0: দ্বিতীয় কথা হয়েছে কি, কোনো ন্যাচুরাল মডেল নেই। এখন বলছে যে এইডস বা এইচআইভি ওটা শুধু হিউম্যান বিংসে পাওয়া যাচ্ছে। অফকোর্স ওখানে আফ্রিকাতে আফ্রিকান রিসার্চ মাঙ্কি যেটাকে বলে ওতে পাওয়া গেছে,
1: হুম
0: বাট ওখানের প্রপার্টি টোটাল আলাদা। আর আমাদের যে ভাইরাসটা সেটা অন্য কোনো অ্যানিমালে ইউজুয়ালি পাওয়া যাচ্ছে না।
1: আচ্ছা
0: তো না পাওয়াতে এটাকে যে এর প্রপার্টিটাকে বোঝা খুব মুশকিল।
1: আচ্ছা
0: সেই তিন কারণ হয়েছে আমরা এখনও ভ্যাকসিনটাকে ঠিক করে বানাতে পারিনি।
1: তো স্যার, এটা কিভাবে এই ভ্যাকসিনটা তৈরি করা যেতে পারে?
0: ভ্যাকসিনটা তৈরি করে, দেখুন যে কোনো ভ্যাকসিন তৈরি করে 9টা টাইপস হয়,
1: হুম
0: নটা ন ধরনের ইসে আমরা
1: হুম
0: ভ্যাকসিনটাকে তৈরি করতে পারি। একটা আছে ভাইরাস, ওটাকে কালচার করতে করতে এমন করে
1: হুম
0: দেবো যে ওটাকে নিউট্রাল করে দেবো। নিউট্রাল করলে কী হবে কি, ওর থেকে অ্যান্টিবডি প্রোডিউস হবে,
1: হুম
0: ঠিক আছে, ইমিউনিটি যে ক্ষমতাটা দেবে, কিন্তু সেই ভাইরাস অসুখ করতে পারবে না। এই একটা আমরা করতে পারি। আরেকটা আছে, ভাইরাস একটা ছোট কর্ন নিয়ে সেটাকে আমরা প্রপাগেট করে ওটাকে ভ্যাকসিন বানাতে পারি।
1: আচ্ছা
0: একটা হচ্ছে ভাইরাসের কোনো বিষ নিয়ে, যদি চায় বিষ বা কোনো একটা ইয়ে নিয়ে যে ওটাকে অ্যান্টিজেনটাকে নিয়ে আমরা ওটাকে ইয়ে বানাতে পারি।
1: আচ্ছা
0: ওটা হচ্ছে যে ওর যে জিন আছে, জিনটাকে বের করেও আমরা একটা ভ্যাকসিন বানাতে পারি। তো
1: আচ্ছা
0: এইভাবে 9 ধরনের টাইপের ভ্যাকসিন তৈরি হতে পারে। আর পার্টিকুলারলি এই যে ভ্যাকসিনটা আছে, এই ভ্যাকসিনটা এমআরএনএ প্যাটার্নে হচ্ছে, যেখানে জেনেটিক বলতে পারেন জেনেটিক লেভেলে আমরা করার চেষ্টা করছি
1: আচ্ছা
0: ভ্যাকসিনটাকে তৈরি। তো যত সায়েন্টিস্টরা আছেন দুনিয়ায়,
1: হুম
0: এরা ওইভাবে করছে যে কি এটাকে এমআরএনএ ভ্যাকসিন বানানোর চেষ্টা করছে, যেটাকে জেনেটিক লেভেলে বানানোর চেষ্টা করছে, যেটাকে সব
1: হুম
0: থেকে বেশি এফেক্টিভ হতে পারে। আর
1: আচ্ছা
0: অনেক জায়গায় সাকসেস হয়েছেও,
1: হুম
0: কিন্তু রেজাল্টটা কনসিস্টেন্ট না, যে একটা পপুলেশনে কাজ করছে, একটা পপুলেশনে কাজ করছে না, কিছু
1: হুম
0: লোকের
1: হুম
0: ভিতরে কাজ করছে, কিছু কাজ করছে না, সে একটা
1: আচ্ছা
0: বড় একটা প্রবলেম হয়ে দাঁড়িয়ে আছে। ইউনিভার্সাল ওটা
1: হুম
0: অ্যাকসেপ্ট করতে পারছে না।
1: তো এখনো যখন ভ্যাকসিনটা তৈরি হয়নি, তাহলে এখন এর ট্রিটমেন্টটা কী করে করা হচ্ছে মানুষদের?
0: লাস্ট 30 ইয়ার্সে দেখবেন
1: হুম
0: খুব ভালো ট্রিটমেন্ট স্টার্ট হয়েছে।
1: হুম
0: এমন ট্রিটমেন্ট আছে যেটা লোকেদের যে আয়ু আছে
1: হুম
0: 25 বছর পর্যন্ত বাড়াতে পারে
1: হুম
0: এইচআইভি হওয়ার পরেও। শর্ত এটা রয়েছে যে যার এইচআইভি হয়েছে তাড়াতাড়ি টেস্ট করলে পরে, যদি ইনিশিয়াল স্টেজে ধরা পড়ে, তাহলে গিয়ে ওটাকে ভাইরাল লোডটাকে কম করে রাখা যেতে পারে ওষুধ দ্বারা। আর অনেক সেফ ড্রাগ এসে গেছে, তো লোক নর্মাল লাইফ এখন লিড করতে পারে ওষুধ দিয়ে।
1: আচ্ছা অনেকে কিন্তু না এই টেস্ট করানোটাকে দ্বিধাবোধ করে, মানে সংকোচ বোধ করে, তো তাদের জন্য আপনি কি বলতে চান?
0: দেখুন এটা হচ্ছে একটা স্টিগমা,
1: হুম
0: এইচআইভি হওয়া বলতে গেলে একটা সামাজিক স্টিগমা। তো স্টিগমা চলতে কেউ বলতে গেলে সামনে এসে কিছু বলতে চায় না, সেই স্টিগমা কেউ নিতে চায় না, এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে কেউ বিলিভ করতে চায় না কি আমার এইচআইভি হবে, এসব নিয়ে কী করে কেউ টেস্ট করতে চাচ্ছে না। সেই জন্য কী করে সরকার, যে আইইসি বলে ইনফরমেশন এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন, বটাকে বলে SBCC, সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশন, এর দ্বারা আপনার টিভি, রেডিও, যাত্রা, নিউজ পেপার,
1: হুম
0: এইভাবে দ্বারা সরকার সবাইকে অ্যাওয়্যার করার চেষ্টা করছে কি ভাই এইচআইভি থেকে ভয় পেও না,
1: হুম
0: যদি ডাউট লেগে টেস্ট করিয়ে নাও, টেস্ট
1: হুম
0: করলে পরে তোমাদের ট্রিটমেন্ট ভালো দিতে পারি আমরা।
1: হ্যাঁ
0: ওটা ভালো কী হবে করলে পরে কি, ও নিজে অ্যালার্ট থাকবে, তো অন্য
1: হুম
0: কাউকে ছড়াবে না। সেম আরেকটা কথা বলবো, এই যেমন আমার নিজে আজকের দিনটা আপনি বলছেন যে এইডস ভ্যাকসিন অ্যাওয়ারনেস যেটা আছে,
1: হুম
0: এটা হলো এইচআইভি ভ্যাকসিন অ্যাওয়ারনেস ডে। তো এইচআইভি ভ্যাকসিন অ্যাওয়ারনেস ডে করার কারণ হয়েছে কি, আমরা জানি যে নেক্সট 7 বছরের ভিতরে একটা প্ল্যান করছে যে কোনো ভ্যাকসিনটাকে লঞ্চ করার, হয়তো
1: হুম
0: যদি সব কিছু ঠিক থাকে। কিন্তু যদি আমরা এখন থেকে ওটাকে লোকেদের অ্যাওয়্যার না করি, তো লোকের ভিতরে অ্যাকসেপ্টেন্স থাকবে না ভ্যাকসিনের প্রতি, কেউ
1: হ্যাঁ
0: ভ্যাকসিন দেবে
1: হ্যাঁ
0: না তাড়াতাড়ি। তো এখন থেকে যদি আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা শুরু করি, তাহলে যখন ভ্যাকসিনটা মার্কেটে এক্স্যাক্টলি আসবে,
1: হুম
0: ইউনিভার্সাল ভ্যাকসিন যেটাকে বলা হয়, তখন কী হবে দেখবেন যে লোকেরা অ্যাকসেপ্ট করবে।
1: হ্যাঁ
0: এই একটা
1: সেটাই
0: কারণ আজকের দিনে যে আমরা অ্যাওয়্যার করছি।

0: সবাইকে, ভাই ভ্যাকসিন আসছে,
1: হুম
0: কবে আসবে সেটা বলতে পারি না,
1: হুম
0: কিন্তু যখনই আসবে এটা সেফ ভ্যাকসিন হবে আর তোমরা লাগাতে পারবে, এইচআইভি এইডস থেকে মুক্তি পাবে।
1: আর স্যার, সাধারণ মানুষদের মধ্যে কিন্তু এইচআইভি আর আপনার এইডস নিয়ে কিছু কিছু ভুল ধারণা রয়েছে, তো সে ব্যাপারে আপনি একটু ক্লিয়ার করুন।
0: না, আমি আগে বলেছিলাম আপনাকে, দেখুন এইচআইভি বলতে গেলে একটা ইনফেকশন, ভাইরাসের নাম।
1: হুম
0: ভাইরাসটা যখন শরীরে আসে ওটাকে বলা এইচআইভি ইনফেকশন।
1: হুম
0: তো সেটা বিভিন্ন ধরনের তো আসতে পারে, আপনার অনৈতিক সম্বন্ধ আছে, ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্টস আছে,
1: হুম
0: এসব ব্যাপারে মা থেকে বাচ্চার হতে পারে,
1: হুম
0: ইনফেক্টেড নিডল থেকে হতে পারে। তো এগুলোর দ্বারা এইচআইভি ইনফেকশনটা শরীরে আসে। শরীরে আসার পরে একটা পার্টিকুলার নাম্বার অফ ভাইরাস হতে হবে আপনাকে ইনফেক্ট করার জন্য,
1: হুম
0: তো ওটাকে বলা আমরা সাকসেসফুল প্যারাসাইটিজম। তো যখন এটা ভাইরাসটা ভিতরে আসে, শরীর তখন কি হয় নিজের প্রোটেক্টিভ মেকানিজম অ্যাক্টিভেট করে, আর তারপরে একটা হয় কি ম্যাক্সিমাম টাইম পে এইচআইভি ভাইরাসটা বেশি স্ট্রং হয়ে যায়। কারণ এরা কি করে, আমাদের যে ইমিউন মেকানিজম আছে, প্রতিকারক শক্তিটা আছে, ওর উপর ডাইরেক্টলি অ্যাটাক করে ভাইরাসটা,
1: আচ্ছা
0: সেই কারণে হিউম্যান বিং এই সামনে হেরে যাচ্ছে। সর্দি কাশি দেখুন একটা ভাইরাস, কিন্তু আমরা ওটা ম্যাক্সিমাম টাইম আমরা জিতে যাই। কেন জিতে যাই? আমাদের শরীরের ওরা যে ইমিউন মেকানিজম ডাইরেক্টলি অ্যাটাক করতে পারে না,
1: হুম
0: এইচআইভি ভাইরাস গিয়ে ডাইরেক্টলি ইমিউন মেকানিজমে এফেক্ট করে, সেই জন্য কি শরীরটা হেরে যায়। যখন এটা ঢোকে, 2-3 বছর পরে কি হয়, আপনার বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেখা যায়, ক্রনিক ডায়রিয়া হয়ে গেছে, টিবি হয়ে যায় কারো কারো, স্কিন ইনফেকশন, ওয়েট লস, জ্বর কম হচ্ছে না, বিভিন্ন ধরনের দেখা দিচ্ছে আপনাকে, ভাইরাস, ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল ইনফেকশন দেখা দিচ্ছে। অ্যান্ড দ্যাটস কল্ড অ্যাস এইডস রিলেটেড কমপ্লেক্স, মানে একটা কমপ্লেক্স অসুখ তৈরি হয়ে যায়। এই কমপ্লেক্স অসুখকে আমরা সিন্ড্রোম বলি, বিভিন্ন ধরনের অসুখ একসাথে, সিমটমস একসাথে, তো ওটাকে বলে এইডস।
1: আচ্ছা স্যার, ধরুন এই রোগে কেউ আক্রান্ত হয়ে গেছে,
0: হুম হুম
1: তো তাদের সাথে আমাদের যে ব্যবহার সেটা কেমন হওয়া উচিত?
0: দেখুন আমি বললাম 4 ধরনের আপনি এইডস, এইচআইভি এইডস ছড়ায়,
1: হুম
0: এর বাইরে কিছু ছড়াবে না আপনার। তো ওনাকে নর্মাল লিভিং যেটা আছে,
1: হুম
0: নর্মাল লাইফ, ওটা লিড করতে দিন, কোনো প্রবলেম
1: আচ্ছা
0: হওয়া উচিত না। এখন ডাক্তারের কাছে যদি এইচআইভি পেশেন্টসের ডাক্তার দু কদম চেয়ারটাকে পিছিয়ে করে রাখলে সেটা তো ভালো দেখায় না, তো
1: হ্যাঁ
0: স্টিগমা
1: হ্যাঁ
0: দেখায়। তো ওদের মতো ওদের সাথে থাকতে হবে,
1: নর্মাল লাইফ
0: নর্মাল
1: যেরকম
0: লাইফ
1: চলছে।
0: লিড করতে হবে। আর বললাম যেমন ওষুধ আছে, ওষুধ খেলে পরে লোকেদের
1: হুম
0: 25 বছর পর্যন্ত লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে যায়, তো
1: হুম হুম
0: ইস্যুস কিছু হওয়া উচিত নয়।
1: আর সঠিক সময় যদি ধরা পড়ে তাহলে তো ট্রিটমেন্টও রয়েছে।
0: অফকোর্স ট্রিটমেন্ট রয়েছে।
1: সেটাই স্যার, শ্রোতা বন্ধুরা শুনছেন, সবশেষে তাদের উদ্দেশ্যে আপনি একটু কিছু বলুন।
0: শ্রোতাদের বলতে চাচ্ছি যে এইচআইভি এইডসের ব্যাপারে অলমোস্ট সবাই আমরা জানি,
1: হুম
0: সবাই জানি, প্রিভেন্টিভ মেজার্স নেওয়া খুব জরুরি আছে, অ্যালার্ট থাকা খুব জরুরি। আর নেক্সট হয়েছে, যদি কারো ডাউট লাগে, নিজের নিয়ারেস্ট PHCতেও হয় আমাদের টেস্ট,
1: হুম
0: PHCতে গিয়ে টেস্ট করতে পারেন আপনারা। আর
1: হুম
0: নিজের স্ট্যাটাস দেখে যদি কিছু এমন অঘটিত হয়, তাহলে ট্রিটমেন্ট নিলে পরে আপনার লাইফটা বেটার হবে আরও।
1: হুম
0: যেটা আপনার এইচআইভি ভ্যাকসিন আছে, সেটা এখন আমাদের অনেকটা আগে বেরিয়ে গেছে কথা, মানে রিসার্চ, কিন্তু এখন আমাদের জন্য স্বপ্ন ওটা। আর সরকার এখন 5 থেকে 6টা প্রজেক্ট চালাচ্ছে দুনিয়া, WHO, আমেরিকান গভর্নমেন্ট, এরা চালাচ্ছে সবাই মিলে। এই যে ভ্যাকসিন যদি তৈরি হয়ে যায়, আশা করি আমরা সবাইকে ভ্যাকসিন দিয়ে এটাকে প্রিভেন্ট করতে পারি,
1: হুম
0: আর ফিউচার এইচআইভি এইডসকে আমরা পৃথিবী থেকে শেষ করতে পারা যেতে পারে।
1: অবশ্যই আমরাও তাই কামনা করব। আর আপনি এই বিশেষ দিনটিতে স্যার অনেক অজানা তথ্য আমাদের সামনে আপনি তুলে ধরেছেন, আপনাকে অশেষ ধন্যবাদ।
0: ধন্যবাদ।
2: শুনছিলেন ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন দিবস উপলক্ষে ডেপুটি ডাইরেক্টর স্বাস্থ্য বিভাগের ডক্টর অভিজিৎ রায়ের সঙ্গে একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছিলেন আমাদের সহযোগী অনামিকা।

শ্রোতা বন্ধুরা, আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আসুন আপনাদের সাথে কিছু কথা আমি শেয়ার করি। শ্রোতা বন্ধুরা, 1936 সালের 8ই জুন ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নতুন নাম হয়েছিল অল ইন্ডিয়া রেডিও। সেদিন থেকে শুরু হয়েছিল এক নতুন যাত্রা, আর আজ 2026-এ আমরা দাঁড়িয়ে আছি সেই ইতিহাসের 90তম বছরে। স্বাধীনতার সময় মাত্র 6টা স্টেশন ছিল, আজ 591টি স্টেশন। কাশ্মীর থেকে কন্যাকুমারী, দিগলিপুর থেকে দ্বারকা, 98% মানুষের কাছে পৌঁছে যায় আকাশবাণী। আকাশবাণী মানে শুধু খবর নয়, এটা আমাদের ছেলেবেলাও। মহালয়ার দিন ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভট্টের কণ্ঠে মহিষাস

বিষ্ণুর মর্দিনী বাঙালির পুজো তো সেখান থেকেই শুরু হয়। আকাশবাণীর মূল মন্ত্র হল সবার মঙ্গল সবার সুখ। যুদ্ধ বন্যা মহামারী সব সময় আকাশবাণী ছিল মানুষের পাশে একমাত্র ভরসা। আজও প্রত্যন্ত গ্রামে মাঝ সমুদ্রে মাছ ধরতে যাওয়ার নৌকায় বর্ডারে দাঁড়িয়ে থাকা জওয়ানের ট্রানজিস্টারে বাজে আকাশবাণী। 2023 সালে মে মাস থেকে সরকারিভাবে অল ইন্ডিয়া রেডিও নামটা তুলে দেওয়া হয়েছে, এখন শুধুই আকাশবাণী। কারণ এই নামটার সঙ্গে জড়িয়ে আছে আমাদের আবেগ, আমাদের পরিচয়।

বন্ধুত্ব একটি মিষ্টি সুন্দর অনুভূতি। এই অনুভূতিটিকে ঠিক ভাষায় প্রকাশ করা যায় না। ভালোবাসার মানুষদের মধ্যে ভাব, ভালোবাসা, ছেলে মানুষি এবং খুনসুটি লেগেই থাকে, তর্ক বিতর্কও হয়ে থাকে, কিন্তু সব মিলিয়ে এটি একটি টক ঝাল মিষ্টি সম্পর্ক।

ভালোবাসা একটি প্রতিবদ্ধতার নাম। ভালোবাসার মানুষের কাছে তাদের ভালোবাসার মানুষটিকে সবসময় কাছে পাওয়ার একটি আকাঙ্ক্ষা থাকে, কিন্তু প্রেমের পথ কখনো তত সহজ হয় না। অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয়, আর যখন বাধা বিপত্তি পেরিয়ে প্রেম পরিপূর্ণতা পায়, তখন হৃদয় গেয়ে ওঠে এই গান।

রাগ অভিমান ছাড়া কি ভালোবাসা হয়? ভালোবাসায় এক আলাদা মাত্রা এনে দেয় রাগ অভিমান। একজন রাগ করবে আর একজন তাকে তার মান ভাঙাবে। এর থেকে রোম্যান্টিক আর কিছুই হয় না।

শ্রোতা বন্ধুরা, বাংলা অনুষ্ঠানে আপনারা এতক্ষণ শুনছিলেন যুববাণীর আসর, প্রচারিত হলো আকাশবাণীর শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে। আজকের সান্ধ্য বাংলা অনুষ্ঠান থেকে আমি সঙ্গীতা এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার, শুভরাত্রি।